0: দেশ গান।
1: হম বিবিধ ভারতী সে বোল রে হ্যাঁ রাষ্ট্রীয় সেবা দেশ কি সুরিলি ধড়কন
0: কার্যক্রম চিত্রলোক লেকর হম বস থোড়ি হি দের মে হাজির হোঙ্গে।